লগব থান লাগবা ছা গোলাউ থামি লাজে লু লগব থান লাগবা ছা ইয়র লাছা থা শেসা খে চুকু সামবে দাছে ইনলো ngancho chama mebo sambe dinsai mebo sambe dinsai mebo sambe kisai lo